0: এক বানুকো হেল্প করলে সাপোর্ট করলো ওর যারা মানে যাব রোড অ্যাক্সিডেন্ট জানাবো মোড়ো মোড়ো রেজাই চালাং ওয়ার্ন চো করলো জান মারাকা লাওয়াং গাছ চালাং চো করলো ইয়ান্ডা এমবিআ করা রেজিস্টার মানে যাবো রেজাও লাওয়া কাভার লাওয়া
1: FNR sponsor.